0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं, लीजिए अब सुनिए बांग्ला कार्यक्रम।
1: যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে শিখতে হবে। ডক্টর APJ আব্দুল কালাম। নমস্কার বন্ধুরা, আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছে যুব শ্রোতা বন্ধুদের জন্য যুববাণীর আসর।

যুববাণীর আসরে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আসরের প্রথমে কিছু কথা আজকের দিনটি নিয়ে। বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী 27শে জুলাই পালন করা হয়, অর্থাৎ 1931 সালের আজকের দিনটিতেই তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন বীর, যিনি ব্রিটিশ বিচারক আর গ্যালিককে হত্যা করে দেশের জন্য মাত্র 22 বছর বয়সে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয় বসু ও বাদল গুপ্ত নিহত হন এবং দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দেওয়া হয়। সেই ফাঁসির আদেশের মামলায় বিচারক গ্যালিক সই করেছিলেন। এই অবিচারের বদলা নিতে এবং গ্যালিককে হত্যার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি নিজের কাঁধে তুলে নেন কানাইলাল। 1931 সালে 27শে জুলাই তিনি আলিপুরে বিচারক গ্যালিককে অত্যন্ত সাহসিকতার সঙ্গে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশের হাতে ধরা না দিয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় সংকল্প থেকে তিনি ঘটনাস্থলেই আত্মাহুতি দেন। কানাইলাল হলেন সেই ব্যক্তি যিনি ত্যাগের বিরল উদাহরণ সৃষ্টি করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আজ তার তিরোধান দিবসে তাকে জানাই কোটি কোটি প্রণাম। এবারে জলযান যাত্রা সংক্রান্ত কিছু বিবরণ। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে প্রস্থান করবে। জলযানটি ওই দিনই দুপুর 12টা নাগাদ রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপ এর উদ্দেশ্যে

সে যাত্রা করবে। জলযানটি ওই দিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে প্রস্থান করবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে গমন করবে। জলযানটি ওই দিনই সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান যাত্রা সংক্রান্ত বিবরণ। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় অনেক জায়গায় হালকা থেকে মধ্যম পরিমাণে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো হাওয়ার দরুন আন্দামান ও নিকোবরের তটবর্তী এলাকায় বায়ুর গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তটবর্তী এলাকায় সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ হলো আবহাওয়ার খবর।

এবারে শুনবেন ডক্টর এপিজে আব্দুল কালামের তিরোধান দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান, মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম।

জয়নুল আবদিন আব্দুল কালাম, পরিচিতি ভারতের মিসাইল ম্যান ও একাদশ রাষ্ট্রপতি, উল্লেখযোগ্য অবদান ভারতের প্রথম দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV-3 ও মিসাইল প্রোগ্রাম তৈরিতে নেতৃত্ব দেওয়া এবং পোখরণ 2 পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। সম্মানতা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সহ পদ্মভূষণ ও পদ্মবিভূষণে ভূষিত। হ্যাঁ বন্ধুরা, আজ এই মহান ব্যক্তিত্বের মৃত্যুবার্ষিকী। আতুল পাখির জয়নুল আবদিন আব্দুল কালাম একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT থেকে পড়াশুনো করেছিলেন। 40 বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন DRDO ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায়, যা ইসরো নামে পরিচিত, বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 1998 সালে পোখরণ 2 পরমাণু বোমা পরীক্ষায় তিনি প্রধান সাংগঠনিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক ভূমিকা পালন করেন। এটি ছিল 1974 সালে স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত প্রথম পরমাণু বোমা পরীক্ষার পর দ্বিতীয় পরমাণু বোমা পরীক্ষা। 2002 সালে কালাম তৎকালীন শাসক দল ভারতীয় জনতা পার্টি ও বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 5 বছর এই পদে আসীন থাকার পর তিনি শিক্ষাবিদ, লেখক ও জনসেবকের সাধারণ জীবন বেছে নেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম। তার বিজ্ঞানের কৃতিত্ব ও রাষ্ট্রপতি হিসাবে তার দায়িত্ব পালন ভারতের কাছে স্মরণীয়। আতুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম 1931 সালের 15ই অক্টোবর বৃহস্পতিবার ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা

আতুল পাকির জয়নুল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও স্থানীয় মসজিদের ইমাম, এবং মাতা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। তার পিতা রামেশ্বরম ও অধুনা বিলুপ্ত ধনুষ্কোড়ির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন। কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকে পরিবারের ভরণ পোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়। বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয়। বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র, কিন্তু তার শিক্ষা গ্রহণের তীব্র বাসনা ছিল। ঘণ্টার পর ঘণ্টা তিনি পড়াশুনো করতেন ও অঙ্ক কষতেন। রামনাথপুরম কোয়ার্টার্স ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচিরাপল্লির সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন। 1954 সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন। পাঠ্যক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে 4 বছর ওই বিষয়ে অধ্যয়ন করেন। 1955 সালে তিনি মাদ্রাজে অধুনা চেন্নাই চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি শিক্ষা করেন। একটি সিনিয়র ক্লাস প্রজেক্টে কাজ করার সময় শিক্ষা প্রতিষ্ঠানের ডিন তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান 3 দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম 3 দিনেই কাজ শেষ করেন, তা দেখে ডিন খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম, তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত। তিনি অল্পের জন্য ফাইটার পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমানবাহিনীর 8 জন কর্মীর দরকার ছিল, তিনি পরীক্ষায় 9ম হয়েছিলেন। কালামের ব্যক্তিগত জীবন। কালাম 5 ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার আগে বড় ছিলেন একজন বোন আসিম জোহরা, মৃত্যু হয় 1997 সালে। তারপরে 3 জন বড় ভাই মোহাম্মদ মুথু মীরা লেব্বাই মারাইকার মুস্তাফা কালাম এবং কাসিম মোহাম্মদ। তিনি সারা জীবন তার বড় ভাই বোন এবং তাদের বর্ধিত পরিবারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং নিয়মিতভাবে তার পুরনো সম্পর্কের জন্য অল্প পরিমাণ অর্থ পাঠাতেন। নিজে আজীবন ব্যাচেলার ছিলেন। কালাম তার সততা এবং তার সরল জীবনযাপনের জন্য বিখ্যাত ছিলেন। তিনি কখনোই একটি টেলিভিশনের মালিক ছিলেন না এবং তার সকাল 6:30 বা 7টার মধ্যে ঘুম থেকে ওঠার এবং রাত্রি 2টোর মধ্যে ঘুমানোর অভ্যেস ছিল। তার কিছু ব্যক্তিগত সম্পদের মধ্যে তার বই, তার বীণা, কিছু পোশাক, একটা সিডি প্লেয়ার এবং একটি ল্যাপটপ অন্তর্ভুক্ত ছিল। তার মৃত্যুতে তিনি কোনো ইচ্ছা রেখে যাননি এবং তার সম্পত্তি তার বড় ভাইয়ের কাছে চলে যায়, যিনি তাকে লালন পালন করেছিলেন। কালামের সারা জীবনে ধর্ম ও আধ্যাত্মিকতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি তার নিজের আধ্যাত্মিক যাত্রাকে তার সর্বশেষ বই নামকরণ করেছিলেন, ট্রান্সেন্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স উইথ প্রমুখ স্বামীজির। একজন গর্বিত ও অনুশীলনকারী মুসলমান, রমজানে দৈনিক নামাজ এবং রোজা কালামের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। তার পিতা তার নিজের শহর রামেশ্বরমের একটি মসজিদের ইমাম, কঠোরভাবে তার সন্তানদের মধ্যে ইসলামিক রীতিনীতিগুলি স্থাপন করেছিলেন। তার বাবা ও তরুণ কালামের আন্তঃধর্মীয় সম্মান এবং সংলাপের মূল বুঝেছিলেন। কালাম যেমন স্মরণ করেছেন, প্রতি সন্ধ্যায় আমার বাবা এপি জয়নুল আবদিন, একজন ইমাম, পাকশী লক্ষ্মণ শাস্ত্রী, রামনাথ স্বামী, হিন্দু মন্দিরের প্রধান পুরোহিত এবং একজন গির্জার পুরোহিত গরম চা নিয়ে বসতেন এবং দ্বীপ সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করতেন। এই ধরনের প্রাথমিক প্রকাশ কালামকে নিশ্চিত করেছিল যে ভারতের বহুবিধ সমস্যার উত্তরদেশীয় ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ এবং সহযোগিতা এর মধ্যে রয়েছে। অধিকন্তু যেহেতু কালাম বিশ্বাস করতেন যে অন্যান্য ধর্মের প্রতি

শ্রদ্ধা ইসলামের মূল ভিত্তিগুলির মধ্যে একটি, তাই তিনি বলতে পছন্দ করতেন, মহাপুরুষদের জন্ম ধর্ম হল বন্ধুত্ব করার একটি উপায়। সমন্বয়বাদ ভারতের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কালামের ব্যাপক জনপ্রিয়তার একটি উপাদান এবং তার উত্তরাধিকারের একটি স্থায়ী দিক হল ভারতের অনেক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন উপাদানের প্রশংসা করার জন্য তিনি যে সমন্বয়বাদকে নির্বাচিত করেছিলেন। কোরআন এবং ইসলামিক অনুশীলনে তার বিশ্বাস ছাড়াও কালাম হিন্দু ঐতিহ্যে সুপণ্ডিত ছিলেন। তিনি সংস্কৃত শিখেছিলেন, ভগবদ্গীতা পড়েছিলেন এবং তিনি একজন নিরামিষাশী ছিলেন। কালাম তামিল কবিতা লেখা, বীণা বাজানো এবং প্রতিদিন কর্ণাটক ভক্তিমূলক সঙ্গীত ও উপভোগ করতেন। 2002 সালে রাষ্ট্রপতি হওয়ার পর পার্লামেন্টে তার একটি প্রাথমিক বক্তৃতায় তিনি আরও অখণ্ড ভারতের জন্য তার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছিলেন, এই বলে যে গত এক বছরে আমি সমস্ত ধর্মের অনেক আধ্যাত্মিক নেতার সঙ্গে কথা বলে দেখেছি এবং তাদের সঙ্গে দেখা করেছি এবং আমি চাই আমাদের দেশের বিভিন্ন ঐতিহ্যের মধ্যে মনের ঐক্য আনয়নের জন্য কাজ করার চেষ্টা করা। কালামকে বৈচিত্র্যময় ঐতিহ্যের একত্রীকরণকারী হিসেবে বর্ণনা করে কংগ্রেস নেতা শশী থারুর বলেছিলেন, কালাম ছিলেন একজন সম্পূর্ণ ভারতীয়, ভারতের বৈচিত্র্যের ঐতিহ্যের সারগ্রাহিতার মূর্ত প্রতীক। বিজেপি নেতা এলকে আদবানি সম্মত হয়েছেন যে কালাম ছিলেন ভারতের ধারণার সর্বোত্তম উদাহরণ, যিনি সমস্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে সর্বোত্তম মূর্ত হয়েছিলেন, যা বিপুল বৈচিত্র্যের মধ্যে ভারতের ঐক্যকে নির্দেশ করে। এটি তার প্রকাশিত দ্বিতীয় থেকে শেষ বইটিতে সবচেয়ে আকর্ষণীয়ভাবে স্পষ্ট ছিল, যার শিরোনাম ছিল ট্রান্সেন্ডেন্স, মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স উইথ প্রমুখ স্বামী। আরও সমৃদ্ধ আধ্যাত্মিক এবং একীভূত ভারত তৈরিতে সাহায্য করার জন্য কালামের আধ্যাত্মিক নেতাদের সাথে দেখা করার আকাঙ্ক্ষাই প্রাথমিকভাবে তাকে বোসাচনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সম্প্রদায়ের হিন্দু গুরু প্রমুখ স্বামীর সাথে দেখা করতে পরিচালিত করেছিল, যাকে কালাম তার চূড়ান্ত আধ্যাত্মিক শিক্ষক এবং গুরু হিসেবে বিবেচনা করতেন। কালাম এবং প্রমুখ স্বামীর মধ্যে 14 বছরের মেয়াদে 8টি সাক্ষাতের মধ্যে প্রথমটি 30 জুলাই 2001 নতুন দিল্লিতে হয়েছিল, যে সময়ে কালাম অবিলম্বে প্রমুখ স্বামীর সরলতা এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে বর্ণনা করেছিলেন। কালাম বলেছেন যে তিনি তাদের অসংখ্য মিথস্ক্রিয়া জুড়ে প্রমুখ স্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। বোসাচনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম অক্ষরধাম গান্ধীনগর কমপ্লেক্সে 2002 সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পরদিন এরকম একটি ঘটনা ঘটেছিল। প্রমুখ স্বামী সন্ত্রাসীদের সহ সকল মৃত ব্যক্তিদের স্থানের জন্য প্রার্থনা করেছিলেন এবং পবিত্র জল ছিটিয়েছিলেন। এ দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে যে সমস্ত মানব জীবন পবিত্র। কালাম প্রমুখ স্বামীর সহানুভূতি এবং সম্বেদনা দ্বারা অনুপ্রাণিত হওয়ার কথা স্মরণ করেন। এই ঘটনাটি ট্রান্সেন্ডেন্স, মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স উইথ প্রমুখ স্বামীজি লেখার জন্য তার প্রেরণার একটি হিসেবে উল্লেখ করেছেন। তার উপর প্রমুখ স্বামীর প্রভাবের সংক্ষিপ্ত সারে কালাম বলেছিলেন যে সত্যিই আমাকে রূপান্তরিত করেছেন প্রমুখ স্বামীজি, তিনি আমার জীবনে আধ্যাত্মিক আরোহণের চূড়ান্ত পর্যায়ে আছেন। প্রমুখ স্বামীজি আমাকে ঈশ্বর সমলয় কক্ষপথে রেখেছেন, আর কোনো কৌশলের প্রয়োজন নেই, কারণ আমি অনন্তকাল ধরে আমার চূড়ান্ত অবস্থানে আছি। কালামের মৃত্যুর এক মাস পরে তার চূড়ান্ত বই প্রকাশের পর সহলেখক অরুণ তিওয়ারি এই অনুচ্ছেদটি সম্ভাব্য ভবিষ্যদ্বাণী মূলক এবং কালামের মৃত্যুর পূর্বাভাস হিসেবে উল্লেখ করেছেন। তার পেশা জীবন, তিনি 1960 সালে স্নাতক সম্পন্ন করার পর ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থান অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এক্সপেরিমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে তিনি একটি ছোট হোভারক্রাফ্টের নকশা তৈরি করে তার কর্মজীবন শুরু করেন। কালাম ভারতীয় জাতীয় মহাকাশ গবেষণা কমিটিতে প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের অধীনে কাজ করতেন। 1969 সালে

আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বদলি হন। সেখানে তিনি ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী যানের SLV-3 প্রকল্প পরিচালক ছিলেন, যা 1980 সালের জুলাইয়ে রোহিণী কৃত্রিম উপগ্রহকে তার কক্ষপথে স্থাপন করে। কালাম 1965 সালে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থায় স্বাধীনভাবে একটি বর্ধমান রকেট প্রকল্পের কাজ শুরু করেন। 1969 সালে তিনি সরকারে অনুমোদন লাভ করেন এবং আরও কয়েকজন প্রকৌশলীকে নিয়ে এই প্রোগ্রামের ব্যাপ্তি ঘটান। তিনি 1963 থেকে 64 সালে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার, গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এবং ওয়ালপস ফ্লাইট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। 1970 থেকে 1990 সালের মাঝে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV এবং SLV-3 গড়ার চেষ্টা করেন। তিনি এই কাজে সফল হয়েছিলেন। তার পরবর্তী জীবন, রাষ্ট্রপতি অফিস ছাড়ার পর কালাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্দোরে ভিজিটিং প্রফেসর হন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের একজন সাম্মানিক ফেলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি তিরুবনন্তপুরমের চ্যান্সেলর, আন্না বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক এবং ভারত জুড়ে অন্যান্য অনেক একাডেমি এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। তিনি হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে তথ্য প্রযুক্তি এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি শিক্ষা দিতেন। 2011 সালে কালাম কুডনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তার অবস্থানের জন্য নাগরিক গোষ্ঠীগুলির দ্বারা সমালোচিত হন। তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠানকে সমর্থন করেছিলেন এবং স্থানীয় জনগণের সাথে কথা না বলার জন্য অভিযুক্ত হন। প্রতিবাদকারীরা তার সফরের প্রতি বিরূপ ছিল, কারণ তারা তাকে একজন প্রো পারমাণবিক বিজ্ঞানী হিসেবে দেখেছিল এবং প্ল্যান্টের নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে তিনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে তারা একমত হননি। 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই অর্থাৎ আজকের দিনে সোমবার মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময়ে সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। কালামের মৃতদেহ ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি C-130 হারকিউলিস বিমানে নিউ দিল্লির পালাম বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং 3 বাহিনীর প্রধান কালামের মৃতদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে কালামের মৃত্যু দেশের বিজ্ঞান জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন ও পথ দেখিয়েছিলেন। চতুর্দশ দলাই লামা কালামের মৃত্যুতে শোক যাপন ও প্রার্থনা করে বলেন যে কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ বা রাষ্ট্রনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাট, ভদ্রলোক, সরল ও বিনয়ী। ভুটান সরকার দেশের পতাকা অর্ধনমিত রাখার ও 1000টি বাতি প্রজ্বলনের নির্দেশ দেয় এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে কালামকে ভারতীয় জনগণের রাষ্ট্রপতি বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুসিলো বংবং ইয়ুধোয়োনো ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং কালামের প্রতি শ্রদ্ধা জানায়।

একটি বিশেষ সূচনা। প্রযোজক, কন্টেন্ট নির্মাতা, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকারী এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসারভারতী আকাশবাণী শ্রীবিজয়পুরমের জন্য উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের উদ্দেশ্যে নোটিস ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP-র অধীনে অনুষ্ঠান প্রস্তাব আহ্বান করছে। নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে প্রস্তাব জমা দেওয়া যাবে: রাজস্ব ভাগাভাগি, রেভিনিউ শেয়ারিং পদ্ধতি, স্পন্সার্ড প্রোগ্রাম পদ্ধতি, বিনামূল্যে গ্র্যাটিস পদ্ধতি। অনুষ্ঠানের সম্ভাব্য বিষয়বস্তু হতে পারে রেডিও, নাটক, তথ্যচিত্র, ডকুমেন্টারি, গল্প বলা, স্টোরি টেলিং, অডিও সিরিজ, উদ্ভাবনী অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা, সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলো হিন্দি ভাষায় 14 মিনিট অথবা 18 মিনিট, ক্ষমা করবেন, 28 মিনিট সময়সীমার মধ্যে প্রস্তুত করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার আগে প্রসারভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 এবং সর্বশেষ সংশোধনগুলি মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। NIPP-র অধীনে নির্বাচিত অনুষ্ঠানসমূহ প্রসারভারতী আকাশবাণীর সিদ্ধান্ত অনুযায়ী আকাশবাণীর জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় রেডিও কেন্দ্রগুলিতে সম্প্রচার করা হতে পারে। নীতিমালায় আবেদনকারীর যোগ্যতা, অনুষ্ঠান প্রস্তুতির নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি, AIR ব্রডকাস্ট কোড এবং বাণিজ্যিক বিজ্ঞাপন বিষয়ক বিধি সম্পর্কেও বিস্তারিত উল্লেখ রয়েছে। যোগ্য আবেদনকারীরা নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র নিম্নলিখিত ইমেল ঠিকানায় তাদের প্রস্তাব পাঠাতে পারবেন: HOOAIR@prasarbharati.gov.in। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন পদ্ধতি জানাতে প্রসারভারতী এবং আকাশবাণীর সরকারি ওয়েবসাইট দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের গণসেবামূলক সম্প্রচার মাধ্যমে আপনার সৃজনশীল বিষয়বস্তু তুলে ধরার এই সুযোগ হাতছাড়া করবেন না। জনস্বার্থে আকাশবাণী কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবারে শুনবেন একটি আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: শ্রোতা বন্ধুরা, বাংলা অনুষ্ঠানে আপনারা শুনছিলেন যুববাণীর আসর, প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমি সঙ্গীতা এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, শুভরাত্রি।
1: अभी आप बंगला कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। संध्या के 6 बजे हैं, लीजिए अब सुनिए कृषि जगत कार्यक्रम।